0: खेद एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलों सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलों जस्टिंग हतो नेतिक मेंसाजें बारक बा जुविंतुरी सीरा
1: मालो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का तक আমি না ইন্দ্রা মাহেনে আতো কলিয়া কোন বা জোভেন্টুরি নি লিলি জোভেন্টুরি নি পাপেল জোভেন্টুরি নি না কন্ডিশন জোভেন্টুরি নি ফুতুর নি হানেসা নেবে তম্বা নে মা হাওনো ইন জোভেন্টুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগো নে প্রবলেম স্টার্ট নি প্রবলেম হাউস এম ইন্ডিভিডু নি নিয়া ই ডিপয়স হাউনি মেসাজেন মাকা তম্বা জোভেন্টুরি দা গোরা লা কনসেগে হাতে কে নো হাডোমি সুসে দারে নি হানেসা নি আন হুসি দা তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি ওনে মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্টুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডোর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্টুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট তুই রাখা রাতে দেবো জোভেন তুরি সিরা নেছে নে হাউ কন্ট্রা হাউ নিয়ে আমান সে বাইন হিরা নিয়ে সালা হাউ লস মবে হাউ সেলা উজা হাউনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নিয়ে ইরেসপন্সিবিলিটি আরে হুলি কন্ট্রা নি নিয়ে রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সে বাইন হিরা নিয়ে সালা হাউ লস মবে উজা হাউনে ইমা তুরি দারে কন্ট্রা নিয়ে রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়ে এলিট এন্টাউ নিয়ে সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালাম হিসেবে নিয়ে লস এলা রে হে লাভ এলাই নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুড হানু ইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দিতে দেবে লাভ এলে সাইফেল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেছে নে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুছি রে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বো হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি দে আমা খামুসু মুডাসা হামুসু বত ফোনু সিনেবা নেমা কই না রেপেতে ফিলা ফালি তে না ইসুস খ্রিস্টিন ইলে ফোন হাডো মিলুক সুসে দাদে নে জিউস দিয়া নে সানে ওলা বেলে দিয়া নো হাডো মি হাউ সে সে বে নিরা ওলা হাডো মি উনে মালুক সিরা বাহু নে কলেগা সিরা মসা বাতে তে মালু জবেন তুরি সিরা লাভেল দিয়া নি মি হাডো মি হাউ সে বে নিরা মি হাডো মি তে নে পোবু ব্রিয়া
0: এ তুর মাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবেন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবেন তুরি হতো মাখাও হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদাং সুসিদার নেবে মা কিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হক লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসর সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাক্রু তাম্বানে হাউ হুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তা আসুন্তু লালেহান ইতা হেলাল ইতা লা হেলাল লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্ডারে ইডা নেবে মাক লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালেহান ইডা হেরাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোশিয়াল ও প্রবলেমা সিরসেলু মাইবে ইটা থ্যাংক ইউ উনিফিকে তেনে ফোর্সা কাতা ইটা নুদা রাম ফোন ফিনি ফোন থ্যাংক ইউ কলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সোসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সোসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তা হামুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি এন্তোলো হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তোলো হাসেস আং হুসি ইতা বোসিটা ফুতা তিরুং হুসি মেন্তোলো লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা